বার্তা দিয়েছে ভারতীয় খাদ্য সুরক্ষা মানক কর্তৃপক্ষ FSSAI। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় আজ শুরু হচ্ছে চতুর্থ উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পশ্চিম এশিয়ার সমস্যা নিরসনে আমেরিকার কাছে 7 দিনের একটি প্রস্তাব দিয়েছে ইরান। ভারতের কমলজিৎ এবং সুরুচি সিং এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্টল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাবনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করবেন। এই যাত্রার উদ্দেশ্য হল বিভিন্ন স্থানে যুবা অংশগ্রহণ এবং সমাজসেবাকে সংযুক্ত করা। এই সেবাযাত্রা 17 সেপ্টেম্বর শুরু হয়েছে এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসক হিসেবে 25 বছরের জনজীবনকে তুলে ধরার জন্য বৃহত্তর সেবা সংকল্প অভিযানের একটি অঙ্গ। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজসেবা এবং জনসম্পৃক্ততার কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া। দেশকে বিশ্বমানের উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে, সেই সঙ্গে বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগের এক বড় কেন্দ্রস্থল হিসেবে নির্মাণ

0: নিয়ে 2014 সালের 25শে সেপ্টেম্বর মেক ইন ইন্ডিয়ার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বমানের উৎপাদন ও উদ্ভাবন ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া ভারত সরকারের এক সদর্থক অর্থনৈতিক উদ্যোগ। আজ এই মেক ইন ইন্ডিয়া উদ্যোগ 12 বছর পূর্ণ করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে। এর মধ্যে ন্যাশনাল হেলথ কেয়ার প্রোভাইডার্স রেজিস্ট্রি মোবাইল অ্যাপ চালু করা হবে। যেসব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্পগুলিতে ভালো কাজ করেছে অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। বিভিন্ন স্কুল, আইটিআই, পলিটেকনিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আগামী ডিসেম্বর মাসে নতুন দিল্লিতে প্রতিযোগিতাটির জাতীয় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের 81তম সাধারণ অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বিভিন্ন দেশের নেতা ও মন্ত্রীদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ নিয়ে বৈঠকগুলিতে আলোচনা করা হয়। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের কূটনৈতিক তৎপরতার অঙ্গ হিসেবে এই বৈঠকগুলি হয়েছে বলে জানা গেছে। অ্যান্টিগুয়া এবং বারমুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে বৈঠকে দুই দেশের উন্নয়নে অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠকে এর সফলতা বিষয়ে ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বিদেশমন্ত্রী। তিনি পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মিশরের বিদেশমন্ত্রী বদর আবদেলাত্তি এবং জর্ডনের বিদেশমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে বৈঠক করেন। ব্রিটেনের বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সংঘাতের পরিস্থিতিতে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। নকল পনির তৈরি এবং বিক্রি বন্ধ করতে দেশজুড়ে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষ এফএসএসএআই। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, যেসব দুগ্ধজাত বিকল্প পণ্য ইতিমধ্যে নিবন্ধিত সেগুলির নাম, লেবেল এবং বিক্রির ক্ষেত্রে পনির শব্দটি ব্যবহার করা যাবে না। ক্রেতারা যাতে আসল ও নকল পনিরের উপাদানের ফারাক সহজে বুঝতে পারেন এবং প্রতারিত না হন তা নিশ্চিত করতে 2011 সালের খাদ্য সুরক্ষা আইনে এই সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়েডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে আজ শুরু হচ্ছে চতুর্থ ইউপি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 5 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পণ্য সংগ্রহের সেরা কেন্দ্র এখানেই, এই মূল ভাবনা নিয়ে আয়োজিত এই প্রদর্শনীটি 29শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই আয়োজনে 2400 বেশি প্রদর্শক, 1.5 লক্ষ ক্রেতা এবং 4.5 লক্ষের বেশি দর্শনার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক ভ্যালু চেন ও সাপ্লাই চেনে অংশগ্রহণ জোরদার করার প্রচেষ্টার উপর আলোকপাত করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 13তম পাফি বার্ষিক ফোরামের লিডারশিপ ডায়ালগে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ভারত এমন একটি অর্থনীতির অবস্থান থেকে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে যা ভবিষ্যতে 30 লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
1: Now when we negotiate, we are looking for fair, equitable and balanced agreements. We start from the Viksit Bharat 2047 story. Today when we negotiate with the world, we put them to notice that we are a $4 trillion economy, but on a PPP basis, we already are a $20 trillion economy, the third largest in the world. That gap is going to get bridged. And with this fastest growing large economy, we will be a $30 trillion economy.
0: পশ্চিম এশিয়ার সমস্যা নিরসন, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং পরমাণু আলোচনা শুরু করতে সাত দিনের একটি প্রস্তাব দিয়েছে ইরান। সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকাচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব আমেরিকার কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তবে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলার অভিযোগ তুলেছেন তিনি। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চলতি বছরের জুনের চুক্তি ভেস্তে যাওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পই দায়ী। তবে ইরান এখনও আলোচনার পথ খোলা রেখেছে বলেও জানান তিনি। দশ দিনব্যাপী গণেশোৎসবের আজ সমাপ্তি। অনন্ত চতুর্দশী উপলক্ষে আজ মুম্বাই জুড়ে পালিত হচ্ছে বিসর্জন পর্ব। গণপতি বাপ্পা মরিয়া ধ্বনির মধ্যে দিয়ে মুম্বাইবাসী আজ তাদের প্রিয় বাপ্পাকে বিদায় জানাচ্ছেন। লালবাগ চা রাজা এবং মুম্বাই চা রাজার বিসর্জনের শোভাযাত্রা এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ। বিদেশি পর্যটকদের এই জমকালো শোভাযাত্রা ও সংস্কৃতি সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দিতে গিরগাঁও চৌপাটিতে বিশেষ প্যাভিলিয়নের ব্যবস্থা করেছে পর্যটন দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকেই জাতি গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর অন্ত্যোদয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা। স্কুলে বোরখা এবং নিকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এর পাশাপাশি একটি ক্লাসে পাঠরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ কতজন ইতালীয় ভাষায় দুর্বল ছাত্রছাত্রী থাকতে পারবে সে সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে সরকার। প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাসে ইতালি নাগরিক নয় অথবা ইতালীয় ভাষায় দক্ষ নয় এমন ছাত্রছাত্রীর সংখ্যা 30% বেশি থাকবে না বলে সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন। আবহাওয়া দপ্তর আইএমডির ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম ও বিদর্ভে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তরের মতে উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে ও তেলেঙ্গানাতেও আজ ভারী বৃষ্টি হতে পারে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবল ইভেন্টের বাছাই পর্বে ভারতের কমলজিৎ ও সুরশ্রী সিং জায়গা করে নিয়েছেন। 3 সিরিজ মিলিয়ে 587 পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থান অধিকার করে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। দেশকে উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করতে তৈরি মেক ইন ইন্ডিয়া উদ্যোগ আজ 12 বছর পূর্ণ করল। খবর এখনকার মতো এই পর্যন্তই।
2: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাং হু, আবার প্রাদেশিক সমাচার সবিতা ক্ষেত্রবাট শুনহোস। पश्चिमबंगाल सरकारले दुर्गापूजा अघि राज्य कर्मचारीहरूको बकाया महँगाई भत्ता डीए एकमुष्ट भुक्तानी गर्नेछ। वित्त विभागले भनेको छ, अप्रेल 2008 देखि दिसम्बर 2015 सम्म 7 वर्षको अवधिको महँगाई भत्ता सर्वोच्च न्यायालयको निर्देश अनुसार पूर्ण रूपमा भुक्तानी गरिनेछ। यसको भुक्तानी यस महिनाको अन्त्यसम्ममा हुने अपेक्षा गरिएको छ। ग्रुप एदेखि ग्रुप सीसम्मका कर्मचारीहरूको बकाया उनीहरूको जीपीएफ खातामा जम्मा गरिनेछ। साथै आगामी 3 महिनामा अवकाश लिनेहरू र ग्रुप डीका कर्मचारीहरूले यो राशि सिधै आफ्नो ब्याङ्क खातामा पाउनेछन्। अडानी ग्रुपका चेयरमेन गौतम अडानीले हिजो पश्चिम बंगालको न्यू टाउनको सिलिकन भ्यालीमा 2000 बेडको सुपर स्पेशियालिटी हस्पिटलको आधारशिला राख्नुभयो। यस अवसरमा मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी पनि उपस्थित हुनुहुन्थ्यो। मुख्यमन्त्रीले भन्नुभयो, यो हस्पिटल देशमा आफ्नै प्रकारको पहिलो हस्पिटल हुनेछ। यसको 2000 बेडमध्ये 1000 बेड गरीब र खाँचोमा परेका बिरामीहरूका लागि आरक्षित गरिनेछ, जबकि बाँकी व्यावसायिक रूपमा प्रयोग गरिनेछ। श्री गौतम अडानीले भन्नुभयो, अडानी ग्रुपले आगामी केही वर्षमा पश्चिम बंगालका विभिन्न क्षेत्रमा 1,00,000 करोड रूपियाँ लगानी गर्नेछ। ऐतिहासिक राइटर्स बिल्डिङको जीर्णोद्धारको लागि राज्य सरकार र अडानी ग्रुप बीच दुईवटा सम्झौता ज्ञापनमा पनि हस्ताक्षर गरिएको छ। गोर्खाल्याण्ड क्षेत्रीय प्रशासनको बैठक आज हुने भएको छ। लगभग एक वर्षपछि जीटीए सभाको बैठक हुन लागेको हो। यसै वर्ष सम्पन्न राज्यको विधानसभा चुनावमा राज्यमा सत्ता परिवर्तनपछि तत्कालीन जीटीएका प्रमुख कार्यपाल अनित थापाले राजीनामा दिएपछि जीटीएको भविष्यमाथि अनियोलता देखिएको थियो। यसै अनियोलतालाई अन्त्य गर्दै सरकारले जीटीएको प्रशासकको रूपमा मुख्य सचिव स्मृति रञ्जन मोहन्तीलाई नियुक्त गरेपछि यो बैठक हुन लागेको हो। बैठकमा क्षेत्रका सांसद राजु विष्ट, राज्यका पार्वतीय मामिला मन्त्री विशाल लामा लगायत दार्जीलिङ, कालेबुङ अनि खरसाङका विधायकहरू उपस्थित रहने अपेक्षा गरिएको छ। मिरिक महाविद्यालयको सञ्चालन समिति अध्यक्षका रूपमा सञ्जीव लामाले औपचारिक रूपमा पदभार ग्रहण गरेका छन्। हिज महाविद्यालयमा आयोजित विशेष कार्यक्रममा नवनियुक्त अध्यक्ष तामाङलाई स्वागत गर्दै प्रोफेसर शेरब भुटियाले स्वागत सम्भाषण राख्नु भएको थियो। कार्यक्रममा महाविद्यालय परिवारका प्रतिनिधि, प्राध्यापक तथा विद्यार्थीहरूको उपस्थिति रहेको थियो। पदभार ग्रहण गरेपछि सम्बोधन गर्नुहुँदै अध्यक्ष सञ्जीव लामाले मिरिक महाविद्यालयको शैक्षिक गुणस्तर, पूर्वाधार तथा समग्र विकासका लागि आफ्नो तर्फबाट सक्दो पहल गर्ने प्रतिबद्धता व्यक्त गर्नुभयो। हिज परेको भारी वर्षाका कारण पहाड़का विभिन्न स्थानहरू प्रभावित बनेको छ। राजमार्ग 10 रूख लडेर सड़क अवरुद्ध बनेको छ, जसलाई खोलाउनको निम्ति कालेबुङ पुलिस अनि वन विभागद्वारा सफाई कार्य शुरू गरेको छ। NH10 हाइवेमा यात्रा गर्दा कालेबुङ पुलिसले जारी गरिएको NH10 स्टेटस एप फलो गरेर मात्र यात्रा गरिदिने कालेबुङ जिल्ला पुलिसले अपील गरेको छ। यसैगरी मिरिकस्थित दुधेमा बालसनको जलस्तर बढेका कारण ठूला वाहनका लागि खोलिएको ह्याम पाइपको पुल एकचोटि फेरि बगाएको छ, जसका कारण वाहनहरू बाधित भएको छ। वर्षा अझै जारी नै छ। पश्चिम बंगालको धेरै जिल्लाहरूमा आज भारी वर्षाको सम्भावना रहेको छ। राज्य मौसम कार्यालयले पूर्व अनि पश्चिम मेदिनीपुर, बांकुड़ा, पुरुलिया, पश्चिम वर्धमान अनि वीरभूम जिल्लाहरूमा भारी वर्षाको चेतावनी जारी गरेको छ। गहिरो दबाव उत्तर उत्तर पश्चिम दिशामा बढ़िरहेको छ अनि आगामी 24 घण्टामा यो अझ कमजोर हुने सम्भावना रहेको छ। यसको प्रभावले राति राज्यको धेरै जिल्लाहरूमा थामिँदै वर्षा जारी रह्यो। दक्षिण 24 परगना अनि पूर्व तथा पश्चिम मेदिनीपुरमा 40-50 किलोमिटर प्रति घण्टाको रफ्तारले तेज हावा चल्न सक्नेछ। मछुवाराहरूलाई आज समुद्रमा नजान सल्लाह दिएको छ। उत्तर बंगालमा जलपाइगुड़ी, दार्जीलिङ, कालेबुङ तथा अलिपुरद्वारमा मुसलधारे वर्षाको सम्भावना रहेको मौसम विभागले जनाएको छ। यसका साथै आकाशवाणी खरसाङबाट अहिलेलाई प्रादेशिक समाचार पूरा भयो।
3: अब प्रस्तुत गर्न लागिरहेछौ मासिक कार्यक्रम सन्देश प्रवाह।

মনের মতো কাস্টমাইজ ফ্যাব্রিক প্রিন্টিং খুঁজছেন, তাহলে আজই যোগাযোগ করুন শান্তনা বুটিকে। আপনার পছন্দ মতো নিখুঁত হাতের কাজের জন্য আজই কল করুন 9007457420 এই নাম্বারে। পুনরাবৃত্তি করছি 9007457420। Holistic well-being, balance between body, mind and soul. মন ও শরীরের সুস্থতা, প্রশান্তি এবং জীবনের সামগ্রিক ভারসাম্যের জন্য কাউন্সেলিং, মেডিটেশন, রিল্যাক্সেশন টেকনিক ও যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে আরো ভালোভাবে জানুন ও যত্ন নিন। সুস্থ মন, সুস্থ শরীর, শান্ত আত্মা, সুন্দর জীবনের পথে এক সঙ্গে। যোগাযোগ সুইটি সরকার 743933

0: নমস্কার শ্রোতা বন্ধুগণ, সকলকে স্বাগত জানাই আজকের এই সাহিত্য আসর সুপৃষ্টিতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অথৈষা পাল। আজ আমাদের মধ্যে পেয়েছি দুজন গুণী কলমচিকে, রয়েছেন বিশিষ্ট কবি সাহিত্যিক সুইটি সরকার এবং সান্ত্বনা সাহা। আসুন আলাপ করে নিই আজকের অতিথিদের সঙ্গে। নমস্কার সান্ত্বনা দি, আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে।
1: নমস্কার অত্রিজা, সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং শুভ শারদিয়ার জন্য আমার অগ্রিম আন্তরিক শুভেচ্ছা রইল।
0: সুইটি দি, আপনাকে সুস্বাগতম আজকের এই অনুষ্ঠানে।
2: আমাদের সঞ্চালিকা মহাশয়া অত্রিজা পাল কে আমার নমস্কার, এবং তার সাথে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন।
0: সান্ত্বনা দি, প্রথমেই আপনার থেকে জানতে চাইব আপনার লেখালেখির যাত্রাপথের সূচনা কিভাবে হয়েছিল।
1: আমার লেখালেখির যাত্রাপথের সূচনা সেভাবে বলবো কি, সচেতনভাবে কখনোই হয়নি। কারণ কেন জানি না, আমার ছোট থেকেই লেখালেখি করতে ভীষণ ভালো লাগতো, এবং মানে স্বতঃস্ফূর্তভাবে আমার কবিতা ছোটবেলা থেকেই লেখা আসতো, এবং মানে আমি

0: স্কুলেও মানে আমার সহপাঠীরাও আমার লেখা পড়েছিল এবং শিক্ষিকারাও তারাও পাঠ করেছিলেন, এবং তারাও মানে তখন মানে যে যতটা পারতাম লিখতাম তারা ভালোই বলতেন, জানি না কেমন তো। এবং সেটা যা হয় যার যেদিকে মানে আগ্রহটা থাকে, এবং পরবর্তীতে যখন আমি সোশ্যাল মিডিয়া পেলাম সেখানে দেখলাম বাহ আমি যেটা ভালোবাসি সেরকম তো দেখছি আরো অনেক লোক, তো সেইভাবে আস্তে আস্তে আরো লেখাটা বর্ধিত হলো এবং সেখানে বিভিন্ন ইভেন্ট হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, তার জন্য আরো মানে অনুপ্রাণিত হলাম। এইভাবেই কিভাবে কিভাবে হয়ে গেছে বুঝতে পারিনি।
1: বাহ শান্তনাদি, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এবার আপনাকে অনুরোধ করব আপনার স্বরচিত একটা গল্প পাঠের জন্য।
0: গল্প নেংটি নিধন যজ্ঞ। ভূপেশবাবু বেজায় রাশভারী মানুষ, তার মেজাজে ঠেলায় বাড়ির তিন তিনটে লোক থেকে শুরু করে তার বউ, ভাই, ভাইয়ের বউ, এমনকি তার ভাইপো ভাইজিরা পর্যন্ত তটস্থ হয়ে থাকে। এহেন ভূপেশবাবু তার পাজামাটি পরতে গিয়ে দেখেন সেটা দড়ি কাটা, আর আজই কিনা তার খুড়তুতো ভাইয়ের ছোট ছেলের পৈতের নিমন্ত্রণ, ব্যাস আর যায় কোথায়। তার তিরিক্ষি চিৎকারে তো সবাই থরহরি কম্পমান। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষার পর বোঝা গেল যে সেটি কোনো নেংটি ইঁদুরের কাজ। ব্যাস ইঁদুর বাবা জীবনের গোষ্ঠীর পিণ্ডদানের জন্য ভূপেশবাবু তৎপর হয়ে উঠলেন। প্রথমে এক চাকর হরেনকে বললেন বাজার থেকে ইঁদুর মারার বিষ কিনে আনতে। রাতে বিষ মেশানো খাবার রাখা হলো খাটের তলায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইঁদুর বাবাজি সেটি ছুঁয়েও দেখল না। উল্টে রোজ রাতে ভূপেশবাবুর অকস্মাৎ তৃষ্ণা নিবারণের জন্য বরাদ্দ আখি গুড়ের শরবতের গ্লাসটাকে ফেলে দিয়ে জায়গাটাকে নোংরা করে রাখল। ভূপেশবাবু তো রেগে অগ্নিশর্মা, তলব পড়ল আরেক চাকর গণেশের, তাকে দিয়ে আনানো হলো ইঁদুর মারার কল। কিন্তু বিধি বাম, সেই কলে আটকে গেল ভূপেশবাবুর আদরের পোষা কুকুর বিক্রমের একটি থাবা। আর যায় কোথায়, আদরের কুকুরের কষ্টে গণেশের বাপ ঠাকুরদার এক প্রকার মৌখিক শ্রাদ্ধ অনুষ্ঠিত হলো। গণেশের দ্বারা আর ইঁদুরবধ হলো না। ইঁদুরকল সরিয়ে তিন নম্বর চাকর পরাণকে দিয়ে আনানো হলো ইঁদুর মারার আঠা, যেখানে ইঁদুর বসলে আর নড়তে পারে না। সেখানে বেশ কিছুটা ঝুড়ি ভাজা ছড়িয়ে ইঁদুর মারায় সংকল্পচিত্ত ভূপেশবাবু সেটাতে হাত দিয়ে দেখতে গেলেন সেটা কতটা শক্তপোক্ত। ব্যাস আর যায় কোথায়, আঠার কাগজ শুদ্ধ আঙুল নিয়ে সারা বাড়ি দাপিয়ে বেড়াতে লাগলেন। অতি কষ্টে আঙুলের চামড়া প্রায় কেটে সেটিকে মুক্ত করা হলো। যন্ত্রণাক্লিষ্ট ভূপেশবাবু রাতের বেলায় শুয়ে আছেন, ঘুমটা মাত্র একটু ধরেছে, এমন সময় ওই ফিচেল ইঁদুর এসে ভূপেশবাবুর গোব ধরে কামড়াকামড়ি শুরু করলো। বেশ কয়েকবার চলল এই উৎপীড়ন পর্ব। ভূপেশবাবু তো চোটে কাই, থানার বড় দারোগা বলে কথা তার একটা সম্মান নেই। সকালে উঠে সবার উপর তর্জন গর্জন করে সেই রোষ নিবৃত্তির চেষ্টা করতে লাগলেন। শেষে ভূপেশবাবুর মা মুখ বেঁকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে উঠলেন, এত চোর ডাকাত ধরিস আর একটা ইঁদুরের সাথে পারিস না, এখন এত দক্ষ যজ্ঞ করে কি হবে শুনি। শেষে ভূপেশের বউকে উদ্দেশ্য করে বললেন, বৌমা কতদিন ধরে পাড়ার মেনিটা এসে ঘুরে যায়, ভূপেশের কুকুরের দাপটে এক দণ্ড টিকতে পারে না, কাল থেকে ওকে একটু ভালো মন্দ খেতে দিয়ে ঘরেতে রেখো, যেমন বলা তেমন কাজ, ব্যাস তার পরদিন থেকে আর ইঁদুরের উৎপাতও নেই। ভূপেশ দন্ত বিগলিত হাসি হেসে বলে, মা জননী এ বুদ্ধিটি আগে দাওনি কেন, তাহলে কুকুর না পুষে আরো চারখান বিড়ালি পুষতাম।
1: বাহ অসাধারণ একটা গল্প শুনলাম শান্তনাদির কাছ থেকে। এবার চলে আসি সুইটিদির কাছে, আপনার থেকে জানতে চাইবো আপনার লেখালেখি কিভাবে শুরু হয়েছিল।
2: আমার লেখালেখির শুরুটা আসলে স্কুল কলেজের ম্যাগাজিন থেকে। কলেজে পড়ার সময় দিশারি নামে একটি বাংলা গ্রিটিংস কার্ডেও লিখতাম, পরে ফেসবুকের মাধ্যমে বলাকা, পাঞ্চজন্য, রানার ইত্যাদি পত্রিকার হাত ধরে আমার লেখা প্রকাশিত হতে শুরু করে। নিয়মিত লেখার সময় পাই না, কিন্তু লেখাটা লিখি, ভালো লাগে।
1: আচ্ছা, এবার স্মৃতির কাছ থেকে শুনে নেব তার স্বরচিত কিছু সৃষ্টি। দেখি দিদির ঝুলিতে কি আছে।
2: অন্তরীপ, তিন দিক জুড়ে জল, একদিক এখনো তোমার প্রান্তে খোলা, তাই এত দূর এসেও আমি নিজেকে বিচ্ছিন্ন বলতে পারি না। তুমি ছিলে আমার মূল ভূখণ্ড, যেখানে ফেরার কথা ছিল, আর আমি ধীরে ধীরে এগিয়ে গিয়েছি সমুদ্রের দিকে, তোমার থেকে দূরে, তবু তোমার সাথেই যুক্ত। কত জোয়ারে আমার ভিতরের মাটি ধীরে ধীরে ক্ষয়ে গেছে, তবু শেষ পর্যন্ত একটি ভূগর্ভস্থ টান আমাকে তোমার সাথে একাত্ম করে রেখেছে। তুমি হয়তো অনেক দূরের মূল ভূখণ্ড, যেখানে হয়তো অন্য ঋতু নামে, অন্য মানুষের পায়ের শব্দ পড়ে, তবু আমার সমস্ত ভাঙন আজও তোমার দিকেই মুখ করে। আমি তাই অন্তরীপ, সমুদ্র আমাকে প্রতিদিন একটু একটু করে বদলে দেয়, তবু সম্পূর্ণ গ্রাস করতে পারে না, কারণ পৃথিবীর সমস্ত জল পেরিয়েও আমার ভেতরে এক টুকরো স্থলভাগ এখনো বেঁচে আছে, যার নিচে খুব গভীরে তোমারই মাটি।
1: বাহ, অনন্য সৃজন, সুইটি দি, খুব ভালো লাগলো আপনার লেখা। এবার সান্ত্বনাদির কাছে একটা প্রশ্ন করব, আপনার লেখালেখি সংক্রান্ত বিষয়ে আপনি কাকে নিজের পথপ্রদর্শক হিসাবে মনে করেন?
0: আমার লেখালেখি সংক্রান্ত বিষয়ে পথপ্রদর্শক হিসেবে আমি প্রথমেই যার কথা মনে করব, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মানে তার কি বলবো, মানে কোনো একটা নির্দিষ্ট বিষয় নেই, মানে সমস্ত বিষয় নিয়ে কতটা গভীর তার চিন্তাভাবনা, এবং সমস্ত বিষয়ের উপর আপনি তার মানে লেখা পাবেন, এবং তার লেখা সত্যি মানে আমার মনে দাগ কেটে যায়। কবিতাগুলো, গানগুলো তো মানে অনবদ্য, মানে একটা ছেড়ে একটা কোনটার কথা কি বলবো। তো ওনার লেখাগুলো মানে আমার ভীষণভাবে ভীষণভাবে, আমার ছোটবেলার লেখাতে তো একটু ওইরকম টানও আসতো, মানে আমি এতটাই অনুপ্রাণিত ছিলাম। তো মানে রবি ঠাকুরের মানে যাকে বলে অন্ধভক্ত আমি, তো অবশ্যই ওনাকে আমার পথপ্রদর্শক মনে করি। এবং পরবর্তীকালে যারা নতুন নতুন লিখছেন তাদেরও বিভিন্ন লেখা আমি পড়ি, সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, তারপরে শ্রীজাত, তারপরে আমার একদম রিসেন্ট যিনি বৈজয়ন্ত রাহা, ওনারও বেশ দুটো কবিতার বই আমি কিনে, দুটো তিনটে কবিতার বই কিন্তু আমি পড়েছি, ওনার লেখাও আমার ভালো লাগে। তো সবার কাছ থেকে একটু একটু একটু করে শিখছি, নিজেকে আরো উন্নত করছি, উন্নত করার চেষ্টা করছি।
1: শান্তনা দি, এবার আপনি আমাদের কি শোনাতে চলেছেন, গল্প না কবিতা?
0: কবিতা বসন্ত বিলাপ। বুড়ি ছোঁয়ার মতো ট্রামটা আজও ছুঁয়ে যায় গড়িয়াহাটের মোড়, শুধু আজ আর তার নেই সেই যৌবনের উদ্দামতা, তবু তাকে দেখলেই স্মৃতিরা সব মিছিল করে ক্লান্ত করটিতে, আবার নিমেষেই মিলিয়ে যায় জেব্রা ক্রসিংয়ের থিক থিকে ভিড়ে। আচ্ছা বনলতা, তুমি কি আজও একই আছো, নাকি তোমারও বেড়েছে বয়স কল্লোলিনী কলকাতার মতোই? এক বুক নিকোটিন ভরে আমি আত্মতৃপ্তির ধোয়া ছাড়ি দ্বিতীয় সম্ভাবনার গোড়ায়, তবু মোড়ের মাথায় অবিচলভাবে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সিগন্যালটা আমায় ভ্রুকুটি করে, শত শত জীবন অঙ্কের নীরব সাক্ষী হয়ে সে যেন অস্ফুটে বলে যায়, সমাধান হয়নি, সমাধান হয় না।
1: বাহ, অনবদ্য সৃষ্টি শান্তনাদির কলমে। এবার সুইটি দি, আপনাকে প্রশ্ন করব, আধুনিক সময়ে কোন কবি বা লেখককে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এগিয়ে রাখবেন এবং কেন?
2: আমি ব্যক্তিগতভাবে সৃজন বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখব একজন আধুনিক কবি হিসেবে, কারণ তার লেখায় আধুনিক জীবনের অনুভূতি, সম্পর্ক, একাকিত্ব এবং সময়ের যে পরিবর্তন খুব সহজ অথচ গভীরভাবে ফুটে ওঠে। তার ভাষা বেশ সমকালীন, কিন্তু তার মধ্যে কবিতার সৌন্দর্য অটুট, তাই আমার কাছে উনি একজন আধুনিক কবি হিসেবে সব থেকে প্রথমে।
1: স্মৃতি দি, আপনি আমাদের এখন কি পড়ে শোনাবেন?
2: অপ্রত্যাবর্তনের নৈঃশব্দ। একদিন আমি চলে যাব, যেমন আলো সরে যায় সন্ধ্যার শরীর থেকে, কোনো শব্দ না করে শুধু অন্ধকারকে রেখে। যেমন নদী সরে যায় তার পুরনো তীর থেকে, অথচ তীর সারা জীবন নদীর স্পর্শ মনে রাখে। তুমি হয়তো তখন খুঁজবে আমার রেখে যাওয়া নীরবতার ভিতর আমার কণ্ঠস্বর, হয়তো তখন বুঝবে নীরবতারও একটি ইতিহাস থাকে, যে কথাগুলো খুব কৌশলে না শোনার ভান করে উপেক্ষা করেছো দিনের পর দিন, সেগুলোই তখন তোমার একাকিত্বের রাতের দীর্ঘতম প্রতিধ্বনি হবে। আমি যে অভিমান অভিযোগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি তা আমার অনিচ্ছার কারণে নয়, শুধু তোমাকে আর বোঝানোর তাগিদ অবশিষ্ট নেই। একদিন তুমি আমার অভাব অনুভব করবে, কিন্তু তার চেয়েও গভীরভাবে অনুভব করবে আমি তোমার জীবনে ছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, থেকে যেতে চেয়েছিলাম নিজের সবটুকু মায়া নিয়ে। একদিন তুমি হয়তো আমাকে ডাকবে খুব পরিচিত সেই স্বরে, কিন্তু কিছু কিছু দূরত্ব শব্দে পেরোনো যায় না, হয়তো বা আমাকে ফিরে পেতে চাইবে। সেদিন হয়তো বুঝবে কত সামান্য যত্নে একটি মানুষ থেকে যেতে পারত, হয়তো বুঝবে আমি স্বেচ্ছায় তোমাকে ছেড়ে যাইনি, তোমার অবহেলায় আমি তিল তিল করে সরে গিয়েছি তোমার জীবন থেকে। তখন তোমার চারপাশ হাহাকার করে বলে উঠবে আমি চলে যাইনি, যেতে চাইনি, তুমি আমাকে হারিয়েছিলে, তুমি।
1: স্মৃতিদির কলম সত্যি খুব শক্তিশালী। এবার সান্ত্বনা দিকে প্রশ্ন করব, সোশ্যাল মিডিয়াকে লেখালেখির মঞ্চ রূপে আপনি কিভাবে দেখেন?
0: সোশ্যাল মিডিয়া না থাকলে সত্যি কথা বলতে কি আমরা অনেককেই চিনতে পারতাম না, মানে আমাদের মধ্যেও যে কতজন আছে যাদের মধ্যে কত সুপ্ত প্রতিভা রয়েছে, কত সুন্দর লেখেন, আমরা সেটা জানতেই পারতাম না। এমনকি আমি নিজেও, মানে আমি যে একটু লেখালেখি করতে ভালোবাসি সেটা আজকে যে কজন জেনেছে, সোশ্যাল মিডিয়া না থাকলে তো সেটাও হতো না, কারণ আমি এমনিতেই একটুখানি অন্তর্মুখী, তার উপর মানে এই সমস্ত বিষয়গুলো আমার আসেই না। তো মানে সোশ্যাল মিডিয়াতে আমি বিভিন্ন সাহিত্য গ্রুপ যখন প্রথম দেখি তো আমার প্রথমেই একটা ভালো লাগা থেকে যায়, তো সেখানে লেখালেখি করে আর বিভিন্ন ইভেন্টে বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে মানে ভীষণভাবে একটা আমাদের সমৃদ্ধির জায়গা তো অবশ্যই থাকে, এবং সেখানেও ভালো ভালো লেখকদের লেখা পড়ে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি, এবং অবশ্যই এখান থেকে বিভিন্ন পত্রপত্রিকায়ও প্রকাশিত হয়, যেগুলো কিন্তু মানে একটা সমাজেরও একটা মানে অগ্রগতির জন্য এগুলো দরকার, ভীষণই দরকার।
1: বাহ শান্তনাদি, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এবার আপনাকে অনুরোধ করব আপনার স্বরচিত একটা গল্প পাঠের জন্য।
0: পাঠ করছি একটি পরমাণু গল্প, ভালোবাসার পূর্ণতা। নদীটি পূর্ণ উদ্যমে বয়ে চলেছে, মনে তার সাগরের সাথে মিলিত হবার অদম্য ইচ্ছা, কিন্তু দুর্গম পাহাড় মালভূমি বনভূমি সব পেরিয়ে যেতে যেতে তার অনেকটা সময় লেগে গেল। সমভূমিতে এসে যখন সে পড়ল তখন তার শক্তি অনেক কমে গেছে, সে তার যাবার পথের অনেক বাধা অশ্বক্ষুরাকৃতি হ্রদ আর বদ্বীপ পেরিয়ে যখন সাগরে এসে মিশল তখন সাগর বলে উঠল আমি তো তোমায় যৌবনে চেয়েছিলাম, এমন বার্ধক্যে তো আমি চাইনি। নদী হেসে বলল সব প্রেম যে যৌবনে পূর্ণতা পায় না, কিছু প্রেম বার্ধক্যেও পূর্ণতা পায়। সূর্য তখন মুচকি হেসে বলল আমিও তো নদীকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার কর্মময় জীবনের মধ্যলগ্নে আমি তার থেকে অনেক উঁচুতে ছিলাম, সুউচ্চ মধ্য গগনে, তাই তার কাছে আসা হয়নি। তাই আমিও বার্ধক্যে আসার পরই নিজেকে কোমল কমলা আভায় মুড়ে নিয়ে লুটিয়ে পড়লাম নদীর বুকে। বাস্তবেও অনেক সময় আমরা যখন আমাদের যৌবনে আমাদের ক্যারিয়ারের মধ্য গগনে থাকি তখন অনেক সময় আমাদের কর্মব্যস্ততা, নাম যশ বা অর্থের অহংকার আমাদের থেকে আমাদের সঙ্গী বা সঙ্গিনীকে অনেকটা দূর করে রাখে। তাই ভেতরে ভালোবাসা থাকলেও আমরা হয়তো তা অনুভব করতে পারি না বা প্রকাশ করতে পারি না, কিন্তু বার্ধক্যে এসে অনেক সময় সেই অহংকার বা কর্মব্যস্ততা দূরে চলে গেলে আমরা অনেক সময় সেই সঙ্গী বা সঙ্গিনীর মর্ম বুঝতে পারি, কাছে আসি, তখন থাকে নিষ্কাম ভালোবাসা, নির্ভরতা, তাই নয় কি? হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদেরও যে সারাদিনের ব্যস্ততার পরে নিরে ফেরার পালা।
1: বাহ, কি সুন্দর লেখেন আপনারা দুজনই, আমি যত শুনি তত মুগ্ধ হয়ে যাই। সুইটি দি, এবার আপনার কাছে প্রশ্ন, বর্তমান যুব সমাজকে আপনি একজন সাহিত্য সেবক রূপে কি বার্তা দিতে চান?
2: একজন সাহিত্যকর্মী হিসেবে কিংবা একজন সাহিত্য সেবক হিসেবে বর্তমান যুব সমাজকে আমার বার্তা, যে আমাদের জীবন এখন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে এবং ভীষণ চাপপূর্ণ পরিস্থিতির মধ্যে আমরা দিন কাটাই, আমাদের কাজের পরিধি, আমাদের ওয়ার্কিং ফিল্ড যেটা, প্রচণ্ড স্ট্রেস এবং স্ট্রেসফুল যাকে বলে, স্ট্রেস দেয় আর কি। তো যাই হোক, এক্ষেত্রে আমি বলবো যে সবার কাছে অনুরোধ করব যে লেখালেখির মাধ্যমে নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করুন, সাহিত্যে ফিরে আসুন, বই পড়ুন, মানে নিজের ইমোশনস যে ভেন্ট আউট করতে হয় সেটা লেখালেখির মাধ্যমে করুন। আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর, আমি আমার পেশেন্টদেরকেও ভেন্ট আউট করার জন্য, ইমোশন ভেন্ট আউট করার জন্য এই পদ্ধতিটাই দিই, যে লিখুন। এবং সমীক্ষায় দেখা গেছে যে নিয়মিত যারা 10 মিনিট কাগজে কলমে লেখে তাদের স্মৃতিশক্তি কিন্তু অনেক ভালো। তাই আমি অনুরোধ করব আমার যুব সমাজকে যে মোবাইল, ফেসবুক এই অ্যাডিকশন থেকে নিজেকে সরিয়ে অন্তত সাহিত্যে ফিরলে সবারই ভালো।
1: সুইটি দি, এবার তোমার থেকে শুনতে চাই তোমার স্বরচিত একটি রচনা।
2: অন্তরঙ্গ একাকিত্ব, একাকিত্বকে আমি আর নিঃসঙ্গতা বলি না, এ যেন এক অন্য ধরনের ব্যক্তিগত স্বাধীনতা যেখানে নিজের কাছ থেকে কিচ্ছু লুকিয়ে রাখার প্রয়োজন পড়ে না, আবার সব কিছু জানানোর তাগিদও থাকে না। রাত যখন গভীর হয় একে একে নিঝুম হয়ে পড়ে আশেপাশের বাড়িগুলো, চোখ ভর্তি ঘুম নিয়ে ভিড় পায়ে টলতে থাকে সারা পাড়া, দূরে কুঞ্জরি পাকানো কুকুরদের মধ্যে কেউ যেন আর্তচিৎকার করে ওঠে, আমি তখন নিজের নিরবতার পাশে বসি, কোনো উত্তর খুঁজি না, শুধু অনুভব করি। আমার ভিতর এক একলা দ্বীপ জনমানবহীন কোলাহল মুক্ত হয়ে জেগে আছে, রাতের আলো নিভিয়ে আমি যেন আমার ভিতরের অন্ধকারকে দেখি, তারও নিজের আলাদাই সৌন্দর্য, যেন অসমাপ্ত প্রেমের অপূর্ণ আখ্যান। কখনো আধখোলা জানলার পাশে বসে, কখনো বারান্দায় দাঁড়িয়ে দেখি, একটা প্রগাঢ় গভীর নিস্তব্ধ রাত একলা দাঁড়িয়ে আছে আমার মতো। এখন আর একাকিত্ব মন কেমন করা মনে হয় না, কোনো কান্নার সুর সেখানে ধ্বনিত হয় না, একাকিত্ব এখন এক অদ্ভুত নেশার মতো, সারাদিনের ব্যস্ততার পর আমাকে হাতছানি দিয়ে ডাকে আমার দুকামরার একাকিত্ব। আমি তখন ধীরে ধীরে দুহাত বাড়িয়ে ঢলে পড়ি আমার একাকিত্বের অস্তিত্বে।
1: এতক্ষণ শুনছিলেন বিশেষ সাহিত্যানুষ্ঠান সুকৃষ্টি, খুব সুন্দর গল্প ও কবিতার ভেলায় ভাসলাম আমরা। আমাদের সঙ্গে ছিলেন গুণী কবি ও সাহিত্যিক সুইটি সরকার এবং সান্ত্বনা সাহা। অনুষ্ঠানটির সঞ্চালিকা রূপে ছিলাম আমি, অত্রিজা পাল। সকল শ্রোতা বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে রইল এক আকাশ শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ। আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাটা আমার কাছে একটা অনন্য প্রাপ্তি। সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা। ভালো থাকবেন।
2: আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি ভীষণ আপ্লুত। তাই আমি সর্বপ্রথম আমাদের সঞ্চালিকা মহাশয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য ভীষণ ভীষণ শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং তাদেরকেও ধন্যবাদ। কারণ আমার শ্রোতা বন্ধুরা না হলে আমাদের এই অনুষ্ঠানটা সার্থক হতো না।

করোনায় মনের মতো কাস্টমাইজ ফ্যাব্রিক প্রিন্টিং খুঁজছেন? তাহলে আজই যোগাযোগ করুন শান্তনা বুটিকে। আপনার পছন্দ মতো নিখুঁত হাতের কাজের জন্য আজই কল করুন 9007457420 এই নাম্বারে। পুনরাবৃত্তি

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: सुन्दै यो आधुनिक गीत प्रमोद छेत्री र सुनिता गजमेरको युगल स्वरमा।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: সুজরা নবোদয় বিদ্যালয় সমিতিদ্বারা জারি বিজ্ঞপ্তি অনুসার জওয়াহর নবোদয় বিদ্যালয়মা শৈক্ষিক সত্র 2027-28 লাগি কক্ষা 9 ও 11 ল্যাটারাল এন্ট্রেন্স সিলেকশন টেস্ট অর্থাৎ লেস্ট 2027 মার্ফত ভর্না খুলিয়েছে। ইচ্ছুক তথা যোগ্য বিদ্যার্থীহরুলে কক্ষা 9 https://cbseitms.nic.in/nvsix9 र कक्षा 11 लागि https://cbseitms.nic.in/2026

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: उल्लेख गर्नुभयो। गृहमन्त्री शाहले नोएडा विमानस्थल एक्सप्रेसवे र सुधारिएको यातायात सम्पर्कले उत्तर प्रदेशको बदलिँदो औद्योगिक अवस्थालाई प्रतिबिम्बित गरेको बताउनुभयो। उहाँका अनुसार राज्य लगानी उद्योग र उत्पादनका क्षेत्रमा अघि बढ्दै $1 ट्रिलियनको अर्थतन्त्र बन्ने लक्ष्यतर्फ अघि बढिरहेको छ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचारको हरेक अपडेटसँग जोडिनुहोस् र हाम्रो आधिकारिक एक्स ह्यान्डल @airnews_gantok र फेसबुक पेज आकाशवाणी न्युज गान्तोकलाई फलो गर्न नबिर्सनुहोस्। भारतको मेक इन इन्डिया अभियानले आज 12 वर्ष पुरा गरेको छ। सन् 2014 आजकै दिन भारतलाई उत्पादन, डिजाइन र नवप्रवर्तनको विश्वव्यापी केन्द्र बनाउने उद्देश्यले यो अभियान सुरु गरिएको थियो। अभियानले भारतको उत्पादन क्षेत्रमा उत्पादन, लगानी र क्षमता विस्तारसँगै नयाँ अवसर सिर्जना गरेको छ। मेक इन इन्डिया 2.0 अन्तर्गत अहिले 27 क्षेत्र, जसमा 15 उत्पादन र 12 सेवा क्षेत्र समेटिएका छन्। यस अवधिमा भारतको इलेक्ट्रोनिक्स उत्पादन 2025-26 13,00,000 करोड रुपियाँ भन्दा बढी पुगेको छ। मोबाइल उत्पादन पनि बढेर 6,27,000 करोड रुपियाँ पुगेको छ। त्यस्तै भारतीय रेलले करिब 55,000 रेल डिब्बा उत्पादन गरेको छ। रक्षा क्षेत्रमा स्वदेशी उत्पादन पनि कीर्तिमानी 1,78,000 करोड रुपियाँ पुगेको छ। मेक इन इन्डिया अभियानले अहिले उत्पादन बढाउनका साथै स्वदेशमै आवश्यक सिप प्रविधि र क्षमता विकासमा जोड दिइरहेको छ। केन्द्रीय शिक्षा मन्त्री प्रह्लाद जोशीले युवा नवप्रवर्तकहरूलाई आम नागरिकले भोगिरहेका वास्तविक समस्याको पहिचान गरी सस्तो र व्यावहारिक समाधान विकास गर्न आह्वान गर्नुभएको छ। बेङ्गलुरुस्थित भारतीय विज्ञान संस्थानमा आज सेवा फर्स्ट इनोभेसन च्यालेन्ज साउथ जोनको शुभारम्भ गर्दै उहाँले विद्यालय, आइटिआई, पोलिटेक्निक कलेज र विश्वविद्यालयका विद्यार्थीलाई नवप्रवर्तन मार्फत दैनिक जीवन सहज बनाउने समाधान खोज्न जोड दिनुभयो। उहाँले उत्कृष्ट विचारलाई मार्गदर्शन, इन्क्युबेसन र व्यापक प्रयोगका लागि निरन्तर सहयोग उपलब्ध गराइने बताउनुभयो। साथै स्टार्टअप र उद्योग क्षेत्रलाई युवा नवप्रवर्तकलाई मार्गदर्शन गर्न पनि आग्रह गर्नुभयो। मन्त्री जोशीले नवीकरणीय ऊर्जा, हरित हाइड्रोजन र नयाँ प्रविधिमा नवप्रवर्तनको आवश्यकता औल्याउँदै सन् 2047 विकसित भारत निर्माणमा युवाको महत्त्वपूर्ण भूमिका रहने बताउनुभयो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले सार्वजनिक सेवामा 25 पुरा गरेको अवसरमा प्रस्तुत विशेष श्रृङ्खलामा आज चिफ अफ डिफेन्स स्टाफ CDS पदको स्थापनाबारे जानकारी दिइएको छ। यसअघि भारतीय थलसेना, नौसेना र वायुसेनाले योजना, तालिम, खरिद तथा सरकारलाई सुझाव दिने काम छुट्टा छुट्टै रूपमा गर्दै आएका थिए। तीनवटै सेनाबीच समन्वयका लागि लामो समयदेखि सुझाव आए पनि एउटै अधिकारीलाई तीनवटै सेनासँग समन्वय गर्ने अधिकार थिएन। 15 अगस्त 2019 प्रधानमन्त्री मोदीले लाल किल्लाबाट CDS पद सिर्जना गर्ने घोषणा गर्नुभएको थियो। डिसेम्बर 2019 मन्त्री परिषदले यो निर्णय अनुमोदन गर्दै रक्षा मन्त्रालय अन्तर्गत CDSको नेतृत्वमा डिपार्टमेन्ट अफ मिलिटरी अफेयर्स स्थापना गरेको थियो। केन्द्रीय विज्ञान तथा प्रविधि मन्त्री डाक्टर जितेन्द्र सिंहले वैज्ञानिक तथा औद्योगिक अनुसन्धान परिषद CSIRको 50 स्थापना दिवस समारोहलाई सम्बोधन गर्नुभएको छ। समारोहलाई सम्बोधन गर्दै उहाँले पछिल्लो एक दशकमा भारतले नवप्रवर्तन र अनुसन्धानका क्षेत्रमा उल्लेखनीय प्रगति गरेको बताउनु भएको छ। उहाँले पछिल्लो 10 वर्षमा अघिल्ला 5-6 दशकको तुलनामा नवप्रवर्तन, अनुसन्धान तथा नयाँ प्रयोगशाला स्थापनामा उल्लेखनीय विस्तार भएको बताउनु भएको छ। सरकारले दीनदयाल उपाध्याय ग्रामीण कौशल योजना 2.0 अन्तर्गत आगामी महिनादेखि देशभरका 70,000 ग्रामीण युवालाई सिपमूलक तालिम दिने जनाएको छ। गरिब ग्रामीण युवालाई रोजगारीसँग जोडिएको सिपमूलक तालिम प्रदान गर्ने यो केन्द्र प्रायोजित योजना हो। तालिमको अवधि 3 महिनादेखि 12 महिनासम्म रहनेछ। ग्रामीण विकास मन्त्रालयका अनुसार योजनामा सहभागी 31 राज्य र केन्द्रशासित प्रदेशलाई 2 वर्षका लागि 9,00,000 भन्दा बढी तालिमको लक्ष्य निर्धारण गरिएको छ। भारतका विदेश मन्त्री एस जयशङ्कर, दक्षिण अफ्रिकाका विदेश मन्त्री रोनाल्डा लामोला र ब्राजिलका विदेश मन्त्री माउरो भिएराले पहलगाम आतंकवादी हमलाको कडा निन्दा गर्दै आतंकवादप्रति शून्य सहनशीलताको प्रतिबद्धता दोहोर्याउनु भएको छ। संयुक्त राष्ट्रसङ्घको महासभाको अवसरमा न्युयोर्कमा हिजो भएको IBS संवाद मञ्चको बैठकमा तिनै मन्त्रीले संयुक्त राष्ट्रसङ्घको वडापत्र, अन्तर्राष्ट्रिय कानून र बहुपक्षीय प्रणालीमाथि थप मजबुत बनाउने प्रतिबद्धता व्यक्त गर्नुभएको हो। एसियाली खेलकुदमा सुटिङको 10 मिटर एयर पिस्तोल मिश्रित टिम इभेन्टमा कमलजित र सुरुचि सिंहको जोडीले देशका लागि स्वर्ण पदक जितेका छन् भने 400 मिटर मिश्रित रिलेमा भारतले रजत प्राप्त गरेको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। अन्तर्राष्ट्रिय चुनौती समाधान गर्न सामूहिक प्रयास आवश्यक रहने उपराष्ट्रपति राधाकृष्णनको अभिव्यक्ति, सबैको योगदान र सहभागिताबाट मात्रै विकसित भारतको लक्ष्य हासिल हुने प्रधानमन्त्री मोदीको भनाई, मेक इन इन्डिया
1: आकाशवाणी खबर पढ्छ पार्थप्रति मित्र। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে বলে সরকার জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। এশিয়ান গেমসে শুটিংয়ের 10 মিটার এয়ার রাইফেলসের মিক্স ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলভীর সিং রূপো পেয়েছেন। মহিলাদের শর্ট পাটে মনপ্রীত কৌর ব্রোঞ্জ পদক পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বর্ধনগড়গামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখার তিনি অনুরোধ করেন।
2: পণ্ডিত দীনদয়ালজি নে হমে সমাজ জীবন মে আপনে কর্তব্য কো নিভানে কে লিয়ে 7 সূত্র দিয়ে হ্যায় অর আজ কে পুণ্য দিন উন 7 সূত্রোঁ কা স্মরণ হর ভাজপা কার্যকর্তা কো নই ঊর্জা সে ভর দেতা হ্যায়। ইয়ে 7 সূত্র হ্যায়, সেবা ভাব, সন্তুলন, সংযম, সমন্বয়, সকারাত্মকতা, সম্বেদনা অর সম্বাদ। আপ বিচার করেঙ্গে তো পায়েঙ্গে কি ইয়হি 7 সূত্র তো আপকি ইস সেবা যাত্রা কি আত্মা হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে। গ্রামীণ পরিকাঠামোর উন্নতি হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তার স্মৃতিচারণ করেন।
2: योजना से जब किसी की जिंदगी बदल जाती, किसी के जीवन में एक नई जिंदगी आ जाती है तो कितना संतोष मिलता है, ये आपने अनुभव किया होगा। और इसलिए सेवा यात्रियों के लिए ये भी एक प्रशिक्षण है कि सरकार की योजनाएं सिर्फ पैसे खर्च करना, राजनीतिक माइलेज कमाना इतना नहीं होता है। अगर वो योजना आखिरी व्यक्ति तक पहुंचती है তো উসকে লিয়ে তো এক নয়া জীবন শুরু হয়ে যাতা হ্যায় আর উসকা জো সন্তোষ হ্যায় ও বড়া অদ্ভুত হোতা হ্যায়।
1: নতুন দিল্লিতে আজ সেবা সংকল্প অভিযানের আওতায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় অফিসে এই শিবিরে দলের অফিস কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করান। উপস্থিত ছিলেন সারা দেশের প্রখ্যাত ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরামর্শ দেওয়া হয় শিবিরে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যসম্মত জীবনশৈলী অভ্যাসের পরামর্শ দিয়েছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া এবং আরোগ্য ভারতের উদ্দেশ্যে সাধন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকে জাতিসংগঠনের গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন, তার অন্তর্দয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়া শুধু উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এর লক্ষ্য পরিকাঠামো, উদ্যোগ এবং উদ্ভাবনের পরিবেশ তৈরি করে ভারতকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা DDUG

0: কেওয়াই দুই এর আওতায় আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ যুবক যুবতীকে দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় মদতপুষ্ট এই যোজনার উদ্দেশ্য হল গ্রামীণ দরিদ্র যুবাদের প্রশিক্ষণ দিয়ে চাকরির বন্দোবস্ত করা। প্রশিক্ষণের মেয়াদ 3 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে এই যোজনায় অংশগ্রহণকারী 31টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটির জন্যই আগামী 2 বছরে 9 লক্ষেরও বেশি লক্ষ্যমাত্রা স্থির করে দেয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্যই পাঠানো এই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে বিলটি ফের বিধানসভায় পেশ করা হবে। সেখানে পাশ হওয়ার পর আবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআই আর নিউজ কলকাতাতে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি আর্মেনিয়া, বার্বাডোস এবং ইরাকের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গেও বৈঠক করেন তিনি। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতা ও বিদেশমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। তিনি আজ নিউ ইয়র্কে জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ, ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল আবালাকাওয়া, সুরিনামের বিদেশমন্ত্রী মেলভিন বৌভা এবং ইস্ট ওয়েস্ট সেন্টারের প্রেসিডেন্ট সেলেস্তে কন্নডের সঙ্গেও বৈঠক করেছেন। সমাজমাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন বিশ্বের এই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বিশ্বকে দুটি বিকল্পে ভাগ করা সঠিক পদক্ষেপ হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক নিজেদের স্বার্থে, মূল্য ও বিশ্বাসের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা সংক্রান্ত উচ্চ পর্যায়ে পূর্ণাঙ্গ বৈঠকে ভারতের বক্তব্য পেশ করেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র গৃহীত হওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। সন্তোষ কুমার আজমেরা কলকাতা প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক এবং সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের 2008 ব্যাচের এই প্রবীণ আধিকারিক এর আগে ইউপিএসসি যুগ্ম সচিব, নির্বাচন কমিশনের ডিরেক্টর, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের ওএসটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 2024 তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ থেকে বিশেষ পুরস্কার লাভ করেন। এর আগে 2014 সালে তিনি পান ওয়েব রত্ন প্ল্যাটিনাম পুরস্কার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশী শেখর ভেমপাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্রসদনে এই বৈঠকে সিবিএফসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেন্দ্র সিং ও যোগ দেন। এশিয়ান গেমসের শুটিংয়ে 10 মিটার রিয়াল রাইফেল মিক্স ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলবীর সিং রূপ পেয়েছেন। মহিলাদের শটপাটে মনপ্রীত কৌর ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। अबको क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।